0: ตกลงมา
1: ตกลงมาด้วย and wash the spider out เกิดอะไรขึ้นกับแมงมุมครับ
0: แมงมุมมันลื่นลงมาจากท่อค
1: ่
0: ะ
1: ใช่ครับมันไหลออกก็ไหลไปครับ out came the sunshine sunshine คืออะไรฮะ
0: แสงพระอาทิตย
1: ์แสงพระอาทิตย์เอาง่ายๆแดดออกด้วย and dried up all the raindried up ก็คือทำให้ฝนแห้งและสุดท้าย and the itsy bitsy spider went up the spout again แล้วแมงมุมตัวเล็กๆทำอะไรครับ
2: ปีนขึ้นไป
1: ถูกต้องครับก็กลับที่เดิมแล้วปีนขึ้นมาเพลงที่สองคืออะไรครับ
3: school supplies ค่ะ
1: school supplies แปลว่าอะไรครับ
3: อ
1: ุ
3: ปกรณ
1: ์
3: การเร
1: ีย
3: น
1: อุปกรณ์การเรียนถูกต้องแล้วเพลงที่สอง school supplies มีท่าเต็มหรือเปล่าหรือไม
3: ่
1: มีด้วยเหรอฮะสอนให้หน่อยฮะ
4: in your backpack
3: there are school supplies
1: pen eraser notebook scissors
3: students use them
1: ในกระเป๋าม
3: ีอุปกรณ
1: ์การเรียน
3: in song ni tat ha
1: pa ka yang lop samok kan kai nak rian chai nan la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la